0: Nasimang brimi butan sangmani gitrangkok naswaha, dao duktik sani jamano sakaban mandini gitrangkok nangskagen.
1: নামগপা খবর এসআইএর হাজামনি খুড়ুক্ত বলছেনি পুনা মানগে পরাঙ্কো বিমুসে গাতানি গে থামগপা বাকসক বাহা
2: ইয়া নিমরেচার আংনি নকনার বাগিন নেক না উনু রাঙা মাইকো দাকপো
1: আলটু আবা জুন কোলাচিয়নি জুলাই খুড়ুক স্কু তারিখ কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহো নাইবো
2: ইন্ডিবা সিং আনি রাং দমো দে
1: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গোল ফয়ে নাকনি উইনা নাঙানি রাং কো সিং এরা নামান গেন
2: আর ইয়া বিএলনি নাম্বার কো বানি নিকো মানতে
1: সাস খু বোয়া জিরোনা কল খাবো আর নাকনি বিএলও কো মাসিনা গাতা দাকচাকানি কো রাবো আর ইসিআই

0: na simang ni dakna nang nirang altubea khasa phai yanu nang ni gmin se rakhi nerang omong ja warang ko nien ba enumeration form ga patte soi khat ko aro banu ba gwala ni rang ko thari apna nang ode angna wiat po
1: indian election commission jun phalachi thari ko ni julai ko ruksku thari ko na special intensive revision ni katham ga ba bakho aba chingate ha booth level officer rang na simang ni nokan chuna ri angen
2: nokan chuna
1: oi nokan chuna ni angen ba omong na simang ni duplicate enumeration form ko ga patchi na ungen aro khisa ko na simang rakhi china dun bagen nam main al chuba
2: আৰু নিজক বিচনী ৰেবাও নাচিমাং মামু লিখা হ'ব নানাং যোৱা
3: আঙা নকো দংজাও চাই
1: অ চাৰ্জিং নানাং যোৱা বা দংজাও বা বিয়েল ৰঙান ইনোমেৰেশ্যন ফৰ্ম খো নকি দুবা চুলন দৰ নাগেন বা আৰু খো মানাং খুজানা দে পেতে ৱমান সংগে থামনা কিন্তু এবা পঠাই গেন আৰু না আমাই বাছি আনি ৰাং দংগেন চমো দে ৱমান না ফল খাই গল পাতনা বা মানা গেন
3: অ ইয়াৰ না মেন নাল চুবিয়া দে ইন্দিবা আঙাৰ ইয়াকো বানুনি কো থালে ৰাগেন
1: ইন্দিন খানা মান গপা ভোটার হেল্পলাইন নম্বৰ ৭৫০ না কাটো বা ভোটার হেল্পলাইন এপ কো ডাউনলোড খাবো বা ভোটার্স eci.gov.in ওয়েবসাইট ওনা পাঙ্গি নিব আর উনবাক্সাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট ওনা বানা পাঙ্গি নিনা মানগেন
3: নাকনি খুরাং নাকনি পুনানি ব নাকনি দোগা চলন উকো গমাত নাবে ইয়াকো উইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
4: দাউন সিমাং দং থং থং হিন্দি ফিল্ম নি গিদ্রাং খো খনা সোনা গতা মানসকাগেন আবাচিংও মাস্তি জাদে ফিল্ম নি হর নাচ গীত ইয়ান মিট ব্রোস আঞ্জান ফিচারিং ঋতু পাতাক নি গীত ওঙা